0: দেখা যালো
1: ঝরলে
0: লাসো ফ্যাফুল্লা
1: জো
0: জো জো লপ্পা
2: নমস্কার শুভ প্রভাত সূচনা হাম্রাই ভাষামা সামুদায়িক রেডিও মার্সাংদী 95 মেগাহার্জ কো আজকো নিয়মিত প্রসারণমা তপাইলাই হার্দিক স্বাগত ছ আশা ছ আজকো তপাইকো দিন শুভ রহনেছ